0: DJ Snake, Justin Bieber, Let Me Love You għawek fuq 97 Bay. Wejn n-terin għawek bonġu il-ġimma fil-ħodu. Xie pjaċir? Kem niħu pjaċir nejda. Il-ġimma fil-ħodu. Serħi l-arloċ palissa.
1: Ma ħna muxax neħxu għal-weekend, sa. Ma ġastek, kem dikil ħagġa, ma nafx xajdila ek. Il-ġimma kullħat ikun burra tajba.
0: Ta' fejn kun looking forward għalih il-weekend jena. Għax ma nqumx bl-alarm. Il-bqija, eżin, ma tanġi kolli f-fariet differenti.
1: Għax-xorta
0: nibqa xol.
1: Jien xorta onkmilita. Il-ġismi tandera issa.
0: Bħallejla jiena.
1: Il-ġorta nisbeċa onkmini.
0: Bħallejla nġabbida jiena, nibqa barra.
1: Ismi jiena għaddi weekend interessanti, minna fiti għana jlek naqra iktar fuqu, għax. Leo, muxek, u le ħankun cat sitting. Għalek għet najlek, għalek għet najlek, un bat nispega għalek eżat.
0: Mela li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-li l-